0: আবে ভাই ভাগো বসে আজকে আমাকে কি আমার পিছে আরে বাকি তুমি কিছু না কারো তুমি তো শিয়াত কিমা কি কো পটা মারো ও তো আমিস নাই জড়েগে
1: আবে ভাই না তুম চোপকে ভালুতে শিয়াত কিমা কিও কে ছতে কো বজানা দা মুঝে কে পতা কো পটা দা কে শিয়াত।